0: বুঝতে পারছি। হ্যাঁ সেই সময় নেই। বলছি শোনো না, তোমার কাজ কেমন চলছে? ঠিক ও হ্যাঁ কি বলছো? ছাড়ো, a girl is sitting beside me just talking like an illiterate. গাইয়া কোথাকার?
1: Excuse me, I know English, don't underestimate me, I am a graduate.